আচ্ছা জি, হুবা মুক্ত মেসেজ করে দিই, ইসমা হর বুলাইল বা কম জাই কি পো দা কম এলাকা দা গদুয়ান মা পো খেলবিজ দা দলত কি বেচার তকে মিলাবি খাজি তাসু হ্যাঁ কম্পানি হেল্প লাইন নম্বর বেমা আগি বনে বতাসু কল ওকে টিকতা নো তাসু বেনশলা ডাইরেক্ট মালুমাত দর কি চি তাসু পদি জাই কি বদল তকে মিলাবি খা নো নম্বর জানসর নোট কি নম্বর দর তবেমা 0342 311 2292 টিকতা 0342 311 2292 দে নম্বর মানে কল কে তাসব মালুমাত দর কি চে তাসব তপ দিয়ে যে কি পদ মতলব কম কসমেটিক স্টোর কে মিলাবি কি তাসব ইনশাআল্লাহ মালুমাত দর কি সাইদা তারিক ভাই খাজি সাইদা তাসব ডের জিয়াত মনে না কো যে টিকটক নাই সি মালুম খ টিকটক মতলব কসান চুকম এক্সার ডের সি মালাবি ফমুং তে মতলব টিকটক বিলকুল খন না রাখবি সব টিকটক চুকম দেনা সি মালুম সাইদা ಮುಲಾಖಾತ್ ಬದರ್ಸರ್ ಕೀಸ್ ಮುಲಾಖಾತ್ ಬರೋದು ಆಗಾನ್ಗೆ ಯಾಸತೆ ದೋ ಲೋ ಯಲ್ಲ ಪವಾನ್.

হাজি প্রোগ্রাম কি তো সরত লাইছি কল কবলেছি মেসেজ কবলেছি কল কল পর ডায়াল কবলেছি পিডিসিএল নাম্বার নাম্বার দি 0927291292 ইয়ানি কি পিডিসি নাম্বার ডায়াল কবলেছি দেনলবা মেসেজ কবলেছি আর কে বলি কি বাবু ওয়ার কি স্পেস ওয়াল নো মখবল ইলাকিনো বিয়াবো সেন্ড কে পো 8583 বানে ইয়ানি কি 85 দরিয়াসি মানদে তুস মেসেজ রুশি প্রোগ্রাম সে মেসেজ জরুর মিলি জি প্রোগ্রাম কে বিলকুল খবর রেখি হোয়াটসঅ্যাপ সারা খবর সারা সারা খুশি খুশি সন্দরে বহাম লিখি জি তুস কল তুস মেসেজ দা বহাম প্রোগ্রাম হিসেবে